0: to meet him. From protest to letters, the controversy only continues in the state of West Bengal. Take a listen to all that Mamata Banerjee has said so far as the dharna continues there.
1: ये काल मुक्ति के मौत में गांधी जी मुक्ति के मारा दिए शपथ किला এই অত্যাচার
2: ওনার
1: এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে এর মতো আমরা না করতে পারব ততক্ষণ করেঙ্গে মিছিল করা যাবে না গেলেই অ্যারেস্ট হবে মিছিলে যেতে পারবেন না গেলেই অ্যারেস্ট করবো ইমিডিয়েটলি বাড়ি বাড়ি গিয়ে বলছেন এমপিদের বাড়ি গিয়ে বলছেন এনআই এর ভয় দেখাচ্ছে ইডির ভয় দেখাচ্ছে সিবিআই এর ভয় দেখাচ্ছে এই সিআইডি তো আমার আমলেও ছিল তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না অন্যায় এসটিএফও করতো না আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি কর্মই ধর্ম মাথায় রাখবেন সেটা মেনে চলবো আমরা দিল্লিতেও খুব শিগগিরই বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব একটু অপেক্ষা করুন
3: হাম স্পিকার সাহেব কে অফিস মে আয়ে থে পার্টি কে তরফ সে এক নয়ে লেটার সাবমিট করনে কে লিয়ে স্পিকার সাহেব নহীঁ থে তো আভি কাল রিসিভ হুয়া আর আজ বোল দিয়া রিসিভ করনে কে লিয়ে কোই রিটন ইনস্ট্রাকশন নেই হ্যায় ভারমালি মানা কর দিয়া
4: স্যার ক্যা হে লেটার মে লেটার
3: লেটার কা কন্টেন্ট মে আভি নেই বাতাউঙ্গা কিউকি ইয়ে পার্টি কা পারমিশন লেনা হোগা হাম লোগ কোই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নেই হ্যায় হাম লোগ জো জিতা হ্যায় না ও তৃণমূল কংগ্রেস পার্টি কা সিম্বল পে মমতা দিদি কা পিকচার ইউজ করকে হাম লোগ জিতা হ্যায়
0: Ola, tell us more about that protest taking place right now. I'm now being joined by my colleague Shreyasi. Shreyasi, the sit-in continues there in Kolkata, but I want to ask you two-pronged questions. What are some of the key demands that Mamata Banerjee is putting across? Because BJP has said that all accused have been arrested. And second, we only see Mamata Banerjee's loyalists there. This also comes at a time when 50 MLAs of Mamata Banerjee's party did not attend that key meet. So do you see this, what we're seeing right now, as a fight for Mamata's relevance after that dismal performance in elections?
5: Well, of course, the Trinamool Congress trying to put up a brave face at a time when it is absolutely grappling with an internal revolt that has jolted the party after the poll drubbing here in West Bengal. The party has just about 80 MLAs now versus the BJP that has got a 207-seat victory from West Bengal out of the 294. But as you asked, what is Mamata Banerjee's strategy now? She, of course, has returned, as we have been reporting, into her street fighter mode, because here in West Bengal, right after the elections, we saw senior leaders within the party coming out openly expressing their displeasure on the way the party was, run by the second-in-command, Abhishek Banerjee, and the IPAC, the political strategist company that was roped in by the Trinamool Congress for 2021 elections and thereafter 2026 elections. Senior leaders like Kakoli Ghosh Dostidar, we also saw Shukhendu Shekhar Roy come out and speak out against the party. Party spokesperson Riju Dotto was suspended for speaking against the party. So all these, tongues have loosened and the knives have been sharpened against the party from within. The chief minister, who was once here in Kolkata yesterday, pointed out fingers and said that two TMC MLAs had written to the Vidhan Sabha speaker that their signatures had been forged for the appointment of the leader of the opposition, which is now under a CID investigation.